শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 2রা অক্টোবর শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। বৃহস্পতিবার জাপান বিদেশি নাগরিকদের জন্য বসবাসের অনুমতি লাভের প্রক্রিয়ার ফি বাড়িয়েছে। আগে অভিবাসন মেয়াদের নবায়ন বা মর্যাদা পরিবর্তনের জন্য কাউন্টারে গিয়ে দিলে 6,000 ইয়েন বা প্রায় $38 এবং অনলাইনে 5,500 ইয়েন বা প্রায় $35 খরচ হতো। বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া নিয়মে সময়কালের ওপর নির্ভর করে খরচে তারতম্য হবে। 3 মাস পর্যন্ত সময়ের জন্য বসবাসের মেয়াদ বৃদ্ধি বা অভিবাসন মর্যাদা পরিবর্তনের ক্ষেত্রে কাউন্টারে গিয়ে জমা দেওয়া এবং অনলাইনে জমা দেওয়া এই দুই ধরনের আবেদনের জন্যই ফি বাড়িয়ে $10,000 বা প্রায় $63 করা হয়েছে। বসবাসের মেয়াদ 1 বছরের জন্য বাড়ানোর ক্ষেত্রে কাউন্টারের ফি বাড়িয়ে $33,000 বা প্রায় $210 এবং অনলাইনে $27,000 বা প্রায় $170 করা হয়েছে। বসবাসের মেয়াদ বাড়িয়ে 5 বছর বা ততোধিক করার ক্ষেত্রে ফিয়ের পরিমাণ বাড়িয়ে কাউন্টারে $75,000 বা প্রায় $476 এবং অনলাইনে $65,000 বা প্রায় $413 করা হয়েছে। স্থায়ী বসবাসের অনুমতির ফি 10,000 ইয়েন থেকে $2,00,000 বা প্রায় $1,270 পর্যন্ত বাড়ানো হয়েছে। এটি শুধুমাত্র কাউন্টার থেকেই নেওয়া যাবে। কিছু লোকের জন্য ফিতে ছাড় দেওয়া হয়েছে। এদের মধ্যে রয়েছেন শরণার্থী হিসেবে চিহ্নিত এবং কঠিন আর্থিক সংকটে থাকা ব্যক্তিরা। বিদেশীদের স্থায়ী বসবাসের অনুমতি দেওয়ার বাছাই নির্দেশিকাও সংশোধন করা হয়েছে। এই মর্যাদা মঞ্জুর করার বিষয়টি বিবেচনা করার সময় কর্তৃপক্ষ দেখবে যে আবেদনকারীর বার্ষিক পারিবারিক আয় ধারাবাহিকভাবে একই আকারের একটি জাপানি পরিবারের গড় আয়কে অতিক্রম করছে কিনা। সেপ্টেম্বর পর্যন্ত 3 মাসে জাপানের বৃহৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক মনোভাবে উন্নতি হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত জাপানের কেন্দ্রীয় ব্যাংক বিওজে বা ব্যাংক অব জাপানের পরিচালিত তানকান সমীক্ষা অনুসারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্পর্কিত চাহিদার কারণে

ক্রমবর্ধমান কর্মী ও কাঁচামালের খরচ এবং সেই সাথে খারাপ আবহাওয়া খুচরো বিক্রেতাদের পাশাপাশি আবাসন ও রেস্তোরাঁ খাতের প্রতিষ্ঠানগুলোর আত্মবিশ্বাসে আঘাত এনেছে। তীব্র কর্মী ঘাটতি থাকা ক্ষেত্রসমূহে বিদেশিদের কাজ করতে আমন্ত্রণ জানানোর জাপানি পরিকল্পনা একটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। জাপানি শিক্ষকের অভাবে স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোর পক্ষে নতুন এই কর্মসূচির ভাষা সংক্রান্ত শর্ত পূরণ করা কঠিন হতে পারে। আগামী বছরের এপ্রিল থেকে শুরু করে দু বছরে 420,000 পর্যন্ত বিদেশিকে গ্রহণ করা হবে বলে আশা করা হচ্ছে। এই পরিকল্পনাটি তাদের জন্য প্রযোজ্য যারা জাপানি ভাষায় দক্ষতা বা অধ্যয়নের শর্ত পূরণ করেন এবং এতে নির্মাণ, নার্সিং সেবা, কৃষি ও অন্যান্য ক্ষেত্রে কাজ পাওয়ার সুযোগ রয়েছে। দক্ষতা বাড়ানোর জন্য কর্মসংস্থান শীর্ষক নতুন কর্মসূচিটি 30 বছরেরও বেশি সময় ধরে চালু থাকা কারিগরি শিক্ষানবিশ প্রশিক্ষণ কর্মসূচির স্থলাভিষিক্ত হবে। যেসব আবেদনকারী দক্ষতা যাচাইয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না, তাদের কাজে যোগ দেওয়ার আগে 100 বা ততোধিক ঘন্টা ভাষার ক্লাস করতে হবে এবং 3 বছরব্যাপী কর্মসূচি চলাকালীন নিয়োগকর্তার খরচে আরও 100 বা তার চেয়ে বেশি ঘন্টার ক্লাস করতে হবে। জুন মাসে প্রায় 900টি জাপানি ভাষার স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠানের উপর পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে 30% কম প্রতিষ্ঠান জানিয়েছে যে তারা এই ধরনের কোর্স প্রদান করতে পারে বা প্রদান করার কথা বিবেচনা করে। অভিবাসন পরিষেবা এজেন্সি এই সমীক্ষাটি পরিচালনা করে এবং সহযোগিতার আহ্বান জানাতে গত মাসে জাপানি ভাষার স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোর জন্য একটি ব্রিফিং সেশনের আয়োজন করে। এজেন্সির একজন কর্মকর্তা মান বজায় রেখে প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করার জন্য কোর্স আয়োজনের বিষয়টি বিবেচনা করতে তাদের অনুরোধ জানায়।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। বৃহস্পতিবার থেকে চীনের জাতীয় দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী ছুটি শুরু হয়েছে। এই ছুটিতে কোটি কোটি চীনা ভ্রমণে বের হন। তবে জাপান ভ্রমণকারীর সংখ্যা দ্বিপাক্ষিক সম্পর্কে অবনতির কারণে এবার হ্রাস পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। চীন সরকারের অনুমান, এই ছুটির সময়ে মানুষের 2.13 বিলিয়ন ভ্রমণ হবে। চীনের বৃহৎ ভ্রমণ সংস্থার ভাষ্যমতে এই সময়ের জনপ্রিয় গন্তব্যস্থলগুলো হল দক্ষিণ কোরিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া ও ইউরোপ। এর আগে জাপান চীনা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল, তবে এবছর শীর্ষ তালিকায় দেশটি অন্তর্ভুক্ত নয়। দুই দেশের মধ্যে সম্পর্কে অবনতির জেরে চীনা বিমান সংস্থাগুলো জাপানের বেশ কয়েকটি রুটে তাদের পরিষেবা স্থগিত করেছে। ইরান সরকার জানিয়েছে যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার প্রস্তাবের বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি জবাব পেয়েছে। তবে আলোচনার ভবিষ্যৎ অনিশ্চিত রয়ে গেছে, কারণ শর্তাবলী নিয়ে দুই পক্ষের মধ্যে এখনও মতবিরোধ রয়েছে। গতকাল বুধবার তেহরান এই ঘোষণা দিয়েছে, ইরান পক্ষ প্রণালীটি পুনরায় খুলে দেওয়ার জন্য 7 দিনের একটি পরিকল্পনা পেশ করেছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা কাতারের মধ্যস্থতাকারীদের সহায়তায় ধারাবাহিক পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছেন। ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে যুক্তরাষ্ট্রের এই প্রতিক্রিয়া তুলে ধরেছেন। প্রতিক্রিয়াটি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে রয়টার্স সংবাদ সংস্থা বুধবার সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে নথিটিতে জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের একটি উন্নত সংস্করণে উভয় পক্ষকে ফিরিয়ে আনার একটি প্রক্রিয়ার বর্ণনা দেওয়া হয়েছে, যার মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপও অন্তর্ভুক্ত।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।